বা টেলিফোনে কারে 264-1348। আপ্লিকাশো কারে কে অন্তিম তারিখ 14 জুন 2026। ম্যানুফ্যাকচারিং কে হি সেক্তে আমি আইল্যান্ড ব্রাশ কোম্পানি লিমিটেড জন বো প্লাতু রোড সেন্ট অন্টোয়ান গুডল্যান্ডস মে পাওয়া জালা এগো মেল অরু ফিমেল অ্যাসিস্ট্যান্ট ল্যাবোরেটরি খোঁজাতা জন এগো ডিগ্রি হোল্ডার হা সাথ মে খোঁজাতা এগো মেল অরু ফিমেল ডেভেলপার প্রোডুইট ইন্ডাস্ট্রিয়াল জন এগো ডিগ্রি হোল্ডার বা অ্যাপ্লিকেশন করে খাতির আপন সিভি মেল দ্বারা ই পতা পর বিদা কর দি @ibrush.mu admin@ibrush.mu যে জস্তি জানকারি খোঁজব তা টেলিফোনে করিয়া 209-31-72-52-52-39-48। আপ্লিকাশো করে কে অন্তিম তারিখ 17 জুন 2026। ম্যানুফ্যাকচারিং কে সেক্তে আমি মেটাল প্রসেসিং লিমিটেড জন গামা সিভিক ভিড়িবা মানে কি কৈরাচি মে 5 মেল গ্রেড 2 স্মেল্টার খোঁজাতা জিনকার 2 বরিসকেল এক্সপেরিয়েন্স বাটে। অ্যাপ্লিকেশো করে খাতির সকবা টেলিফোনে করে 57-52-32-97 নতা অপন সিভি মেল দ্বারা ই পতা পর বিদা কর দি recyclingimpl@gmail.com। অ্যাপ্লিকেশো করে কে অন্তিম তারিখ 5 জুন 2026। ম্যানুফ্যাকচারিং কে হি সেক্তে আমি বুলেট মরিসিয়া লিমিটেড জন B13 NHDC কালবাস মে পাওয়াল জালা 10 ফিমেল ফুড প্রসেসিং অপারেটার্স খোঁজাতা জিনকার পড়াই সে পে সে ফর্ম দে লেখ বাটে। অ্যাপ্লিকেশো করে খাতির টেলিফোনে করিয়া 57-32-83-85। অ্যাপ্লিকেশো করে কে অন্তিম তারিখ 5 জুন 2026। ম্যানুফ্যাকচারিং কে সেক্তে আমি ইনোজিস পোল্ট্রি লিমিটেড জন সাভান রোড বোকলিমা মে পাওয়াল জালা 20 মেল ফার্ম ওয়ার্কার্স খোঁজাতা জিনকার সে পে বাটে 20 মেল ফোরম্যান জিনকার ফোর্ম কার্ড বাটে আর 20 মেল মেইনটেনেন্স অফিসার্স জিনকার ইলেকট্রো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মে ডিগ্রি বাটে। অ্যাপ্লিকেশো করে খাতির টেলিফোনে করিয়া 206-08-00। অ্যাপ্লিকেশো করে কে অন্তিম তারিখ 15 জুন 2026। ম্যানুফ্যাকচারিং কে সেক্তে আমি বুলঞ্জরি ডোমেন ডু মুলিন লিমিটেড জন বো প্লাতো রোড গুডল্যান্ডস মে পাওয়াল জালা 3 মেল বেকরি অপারেটার্স খোঁজাতা জিনকার 2 বরিসকেল এক্সপেরিয়েন্স বাটে। অ্যাপ্লিকেশো করে খাতির টেলিফোনে করিয়া 58-25-21-44। অ্যাপ্লিকেশো করে কে অন্তিম তারিখ 31 মানে কি 31 মে 2026। ম্যানুফ্যাকচারিং কে সেক্তে আমি ASP সাপ্লাইজ লিমিটেড জন রাজীব গান্ধী রোড গুডল্যান্ডস মে পাওয়াল জালা 4 মেল ফ্যাক্টরি ওয়ার্কার্স খোঁজাতা জন সেপেয়ে সে ফর্ম দিলে পড়াই করলে হবেন। অ্যাপ্লিকেশো করে খাতির টেলিফোনে করিয়া 59-16-44-12। অ্যাপ্লিকেশো করে কে অন্তিম তারিখ 31 মে 2026। ম্যানুফ্যাকচারিং কে সেক্তে আমি নর্থ পয়েন্ট অ্যালুমিনিয়াম লিমিটেড জন রয়্যাল রোড কালবাস মে পাওয়াল জালা 2 মেল গ্রেড 2 কাবিনেট মেকার খোঁজাতা জিনকার এসি সঙ্গে 12 মহিনাকেল এক্সপেরিয়েন্স বাটে। অ্যাপ্লিকেশো করে খাতির হউজে পৌঁছ যাইয়া নতা অপন সিভি মেল দ্বারা ই পতা পর বিদা কর দিহ northpointaluminium@gmail.com। জস্তি জানকারি খোঁজব তা 245-99-90 নতা 57-43-33-33 পর ফোন করিয়া। অ্যাপ্লিকেশো করে কে অন্তিম তারিখ 12 জুন 2026। ম্যানুফ্যাকচারিং কে সেক্তে আমি আলপ্লা প্যাকেজিং মরিশাস লিমিটেড জন ফ্রিপোর্ট জোন 5 মেয়ারোজ মে পাওয়াল জালা 5 মেল প্যাকার্স মতলব ক্যাজুয়াল ওয়ার্কার্স খোঁজাতা জিনকার মিনিমাম ফর্ম 3 বাটে আর এক্সপেরিয়েন্স চাহিলা হইকে ম্যানুফ্যাকচারিং মে সাথ মে খোঁজাতা 2 মেল আর ফিমেল ক্লিনার্স ক্যাজুয়াল ওয়ার্কার্স জিনকার মিনিমাম ফর্ম 3 সঙ্গে ক্লিনার নিয়ন এক্সপেরিয়েন্স বাটে আর খোঁজাতা 2 মেল আর ফিমেল ট্রেনি কোয়ালিটি ক্লার্ক জিনকার মিনিমাম HSC বাটে। অ্যাপ্লিকেশো করে খাতির টেলিফোনে করিয়া 215-81-64 নতা অপন সিভি ইমেল দ্বারা ই পতা পর বিদা কর দিহ Varsha.Bachu@alpla.com। অ্যাপ্লিকেশো করে কে অন্তিম তারিখ 30 মে 2000।
26।